নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি মলয়রঞ্জন মিশ্র। স্বায়ত্ত শাসন ব্যবস্থায় জনসাধারণ সমস্যাগুলি সমাধান দিগরে

শ্রোতাবন্ধু বর্তমান সুরভীর আজি শুণুলে ওড়িশার জন প্রতিষ্ঠিত বর্ষিয়ান কণ্ঠশিল্পী প্রণব কিশোর পট্টনাক তা সঙ্গীত জীবনর যাত্রা সম্পর্ক বহু কথা সে সুরভী কুগলে তবে আজ সুরভী তাঁর উত্তম স্বাস্থ্যের কামনা করুছি ও ওড়িয়া সঙ্গীত দুনিয়ারে তাঁর অবদানকে স্যালুট করুছি। তবে আজে নূয় অতিথি সুরভী পুঁ ফেরব আপনার পাখক আসন্তা সোমবার সকাল 7:25 সেই তারিখকে সেই দিনক সেই সময়ক অবশ্যই অপেক্ষা করতু আপনি বিদায় দিও নমস্কার।

প্রথমে শিল্পী লক্ষ্মী নারায়ণ বেহেরা। শিল্পীঙ্ক কণ্ঠে শুণন্তু কিশোরচন্দ্র নন্দ রচনা।

0: এথিলা কেতুটি গীত সুর লহরি ক্রমরে কিশোরচন্দ্র নন্দঙ্ক রচনার। শিল্পীমানে থিলে লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং মধুমিতা মহান্তি। গীতগুড়িকু সঙ্গীতরে সজাইথিলে প্রদীপ পাত্র। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। শ্রোতাঙ্কু এঠারে সূচাই দেউছু আজি অপরাহ্ন পাঁচটায় যুববাণী কার্যক্রম। এথিরে শুনিবে ওড়িয়া সাহিত্য উপরে জনা অজনা কার্যক্রম। অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে চৈতিজন কার্যক্রম। এতে হালচালে রয়েছে জাতীয় চক্ষুদান পক্ষ। পরে পরে আম অঞ্চলের প্রতিভা ক্রমে শুনিবে সাক্ষাৎকার অভিনেতা শুভেন্দু পাড়ীঙ্ক সহিত। শেষে জানিবে পুষ্টিকর খাদ্যর আবশ্যকতা সম্পর্কে। কৃষক কৃষক কার্যক্রম প্রচার করবু রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে। এতে চাষী ভাইকে দ্বিপদ কথার শুনিবে বর্ষাদিনিয়া পনিপরিবা চাষ সম্পর্কে। রাতে আটটা বাজি তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। এতে খেয়াল পরিবেশন করেছেন পণ্ডিত উল্লাস বাপট। রাতে নটা বাজি তিরিশ মিনিটে প্রচার করবু নাটক সম্পর্ক। মূল রচনা লক্ষ্মীনারায়ণ পট্টনায়ক, প্রযোজনা রবীন্দ্র কুমার শতপথী। এথিলা কিছি সূচনা আজি আম কেন্দ্রর প্রচার হবাকু থিবা কার্যক্রমগুড়িক সম্পর্কে। আপনমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর।
1: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায় মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।

সিসিলি শিল্পী পামেলা জেন শিল্পীঙ্ক কণ্ঠরে শুণন্তু নরেন্দ্র বেহেরাঙ্ক রচনা সঙ্গীত বুলু বিটন।

আকাশবাণী জয়পুর প্রচার করেছ গীতিধারা ক্রমরে কেতোটি হিন্দি কথাচিত্রর গীতা।

উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষাল, গীতিকার সমীর, সঙ্গীত রাম সম্পত, কথাচিত্র খাকি।

আকাশবাণী জয়পুর প্রচার করেছু কেতুটি হিন্দি কথাচিত্রর গীত। কার্যক্রমর প্রথম গীতটি সুইটি ওয়েডস এনআরআই কথাচিত্র। শিল্পীমানে হেলে পলাশ মুচল এবং অরিজিৎ সিং। গীত রচনা পলক, সঙ্গীত পলাশ মুচল।

পরবর্তী গীতটি শুনেন তু এক ভিলেন কথাচিত্র শিল্পী মুস্তাফা জাহিদ গীত এবং সঙ্গীত মিথুন।

তেরা সুরুর এই কথা চিত্রালয় গীতটি শুনন্তু এথর শিল্পী দর্শন রাওয়াল এবং অদিতি সিং শর্মা গীতিকার সমীর অঞ্জন সঙ্গীত হিমেশ রেশমিয়া।

সেসরি শিল্পী মানিহিলি রাহাত ফতে আলি খাঁ এবং শ্রেয়া ঘোষাল, গীতিকার শব্বির আহমদ, সঙ্গীত হিমেশ রেশমিয়া, কথাচিত্র ডেঞ্জারাস ইশক।

হ্যাঁ শ্রোতা বন্ধু, নূ জীবন দিয়ে বর্ষা, মনর কানভাস উপরে আঙ্কি দিয়ে অসুমারি আশার ইস্তাহার, কেঁকটর রড়িদেই বর্ষাকে স্বাগত করে থাকে বেঙ্গ। সবুজিমার ঘাস গালিচা উপরে ঝিণ্টিকা ও সাধব বহু সবু ধীরে ধীরে পাদ পকাই প্রকৃতির বন্দনা করতে, আেলিঙ্গি বাজা বজাই মেঘ সবারি বসি স্বপ্নর রাজাকে খুঁজি চালে মনর ময়না।

0: আলে জোয়ার লাগো ভাই বইনি মন
1: আলে মুই মিশা সরতে ভাই বইনি কে জোয়ার কর দিলি নি মামা তোকে মিশা জোয়ার লাগো
0: ইয়া দে আমার ওটা সিলমা হিরো ওটা বসলা আছে
1: ইয়া দে কে হাইটা
0: কে বলে শুনলা ফরাক বাচার নাই নি খাইয়ে
1: না রে
0: ইয়া দে সে বাবু তার পরিচয় কইছি
1: আলে আলে
0: আজ খাতা না লাম হিরো ওটা আইলা আছে বলে তাকে মানে ধরম করবার আছে
1: করবার আছে
0: তার সঙ্গে কথা করু হ্যাঁ মুই পাচার দিল নি পরিচয়
1: আলে
0: আরম্ভ কর দিও
1: আলে মামা বাবু কাইটা করলা আছে গীত লেখলা আছে কি বাজাই করে বাজারে ছাড়লা আছে আইটা জানবার আছে মুকে
0: তোকে জানবার আছে যে বাবুকে দেখি হিরো পরা আছে বলে করে দুনিয়া খাতা না পাচার তার গীত বাজারে গালা আছে গুট শুনাই দিল নি তোকে
1: আলে আছে।

0: আলে বাবু, তোমার না কাই নাও?
1: আজ্ঞা, তোমাকে জোয়ার মোর না সুগন্ধ পাড়ে।
0: তোমাকে মিশা 3 ফুটি পুরা জোয়ার লাগো। আমি শুনবটা খাই বললি, গোটে রকমের ফটো কটকে দেখলি মুই তুই আমার ফোন ভিতরে একা।
1: আজ্ঞা,
0: তোমার ফোট বড়া লাগলা মকে যে, সত্যি সে তোমার ফোট কি নাই? কাইছে লঙ্কা গোড় বলি করি সেটি বারে রেলা ওর ফোট।
1: ঠিক ঠিক দেখলাস তুমি মোর ফটো যাবে মোর ফিল্ম লঙ্কা গড় বলে ওড়িয়া ফিল্ম গোটা আইলা নি
0: হুম
1: মি করাপুটিয়া পিলা সেটি হিরো রোল করলি আছি
0: হুম
1: তো মোর ফটো সবার লাগলা আছে অল ওড়িশা লাগলা আছে জয়পুর কোরাপুট সবটা লাগলা আছে মোর ফটো দেখলা তো তুমি
2: বললে আই সিনেমা আই লঙ্কা গড় বলবাটা ওড়িয়া সিনেমা কি আমার দেশিয়া সিনেমা?
1: নাই এটা আমার ওড়িয়া ফিল্ম আগা, এটা
2: আলে আলে,
1: ওড়িয়া ফিল্ম আগা যে মুই করাপুটিয়া লোক উঠে সেটি ভিড়লি আছি হিরো কাম করলি নে।
0: বললে আমার দেশে খাতা মিশা আছে, গড়িয়া খাতা মিশা আছে।
1: হ্যাঁ, দেশে কথা আছে, ওড়িয়া কথা আছে, ওড়িয়া কথা জবর আছে, দেশে কথা উল্লুপ আছে আরে, সিন জনটা মাংলামি সে হিসাবে আছে আরে।
0: তোমার গড় খুঁতি এটা?
1: মোর ঘর এটি কুমরা, জয়পুর লোক কুমরা বলে গোটে ব্লক আছে সেটি আমার ঘর।
0: এলে বাবু, এ জন খাইছে সিলমা তুমি দেখলাস যে কেতে পাট সাট কেতে কাছে তোমার কাই রকমের প্রথম পড়লাস কোনটি পাট পড়লাস?
1: মোর বিষয় পচারলি নিছি গায়, মুই বলে ফার্মাসি পড়লি আছি, ফার্মাসিরে এম ফার্ম করলি আছি, বলে পিজি সরলি আছি, আর এতে আমার কুন্দ্রা মেডিকেল আছে, মেডিকেল তানে ফার্মাসি অফিসার আছে, ফার্মাসি অফিসার বলে মুই আমার দিশা বাস্তারে কই দিলে বলে কম্পাউন্ডর, কম্পাউন্ডর লাগবে সেমতি ডক্টর কাম করলে নি বললাম ওরা মেডিকেল
0: ডাক্তার মন জন ওসলে কবে আইলে ওসো মন কে
1: মুই।
0: আমার লোকমানে
1: হ্যাঁ,
0: চিনি করে দেবা।
1: চিনি করে দেবার আছে আর বতেবার আছে, ডাক্তার নথিলে মেডিকেল মিশে চলে যাওয়া পড়লা নি এই কামনে।
0: এলে পাট মিশা জবর পড়লা তাস বলবি?
1: পাট পড়লি
0: এলে
1: আছি
0: পাট ভিতরে কাইছে নাট কেনতার পারলা তোমার? এটা কেনতি আরাম এলা তোমার?
1: নাট বলে কলা তো মাপরু দেলা আছে, এবে পিলা বলতানু কলা আছে বলে আমার বাবা মা জানলে, এতে পর্ব হয়েছি কুন্দ্রা লেভেল পর্ব হয়েছি, ব্লক লেভেল পর্ব হয়েছি, তারপর জয়পুর কোরাপুট যাই যাই পিলাবেলে শিশু মেলা হয়েছি, সেটি কলা দেখেলি ফার্স্ট দেখে দেখি সবকে ভালো লাগলা, এই মন একশন একক অভিনয় ড্রামা ফার্ম করলি, তারপরে সেটির বহরমপুরে পড়লি, বহরমপুর প্লাস টু সায়েন্স বহরমপুর পড়লি, সেটি মিশা খলিউড কলেজে আর সেটি মিশা কলা দেখেলি, তারপরে এটি আর ফার্মাসি পড়লি আমার এই জয়পুর তানে রন্ডাপাল তানে ফার্মাসি কলেজ আছে সেটি পড়লি, সেটি আর কলা জবর দেখেলি সেটি 4 বছর কলা দেখে দেখে দেখে দেখে এমনি পিলাতানু পিলাবেল তানু কলা আছে মোর লাগে, চেষ্টা করতে রইলি ফিল্ম করবি অ্যালবাম করবি বলি বলি আজি চেষ্টা করে করে বাপা মার আশীর্বাদ মা পুর আশীর্বাদ এটি লঙ্কা গড় বড়ে আওড়া ফিল্ম রে মুই হিরো আছি আর।
0: এলে এ লঙ্কা গড়ের কথা তো পছে করু যে, তোমার ঘর ভিতরে তোমার পাড়া এই নাট গীত লেখা পড়া ও কি কাইছে এ ভিতরে কে আছে কি তুমি একা বারালাস পড়তুম?
1: নাই নাই, আমার বাবা বড় লেখক, কোরাপুট সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি উপরে গবেষণা করলা আছে, তোমার বাপার না ডক্টর রাজেন্দ্র পাড়ি, সে প্রিন্সিপাল রেলে আরে তাঙ্কর বহুত বই মন মিশা হলানি, তাঙ্কে ই আমার দুরিয়া নাট, রেঞ্জড়ি নাট আর পর্যা নাট এটা মনকে ঢেমসাকে জাতীয় স্তর রাজ্য স্তর নেলা আছে তাঙ্কর না আছে, তাঙ্কর তানু মুই টিকে শিখলি তাঙ্কর উপদেশ তানে চাললি তাঙ্কর রাস্তার চালি কিনা আজি হলেছে। আমার ঘরে মোর ভৌণী মিশা সাংবাদিক আছে, সে আমার সাংবাদিক থিলা টিভি তানে এমনি সবু তানু মুই শিখি না এবে আজি হিরোলি আছি।
0: এটা এবে কুয়া মকে এজন কাইছে তুমি নাট গীতে ঠকি তো কাইটা পাচারবি বললুস নাকি? মজাই মজাই যে
2: তুই তো পাচারলুস কাই ঘরে আর কে রেলাই কি বাবু আকা বারলাই বলি করি আইটাকে মুই পাচারবি বলতেলি। তবে তুমি কাই বললে সিনেমা সিনেমা তানে একা গোলাস কি অ্যালবাম পারাটা মনি গীত নাট মন করলা চাস?
1: নাই নাই, মুই কাইটা বলে ফার্স্ট এতির তানু পাঠ ছড়ি কিনা গোয়া গলি, গোয়া তান চাকরি করা পাই সিটি তো গোয়া তান সব ফিল্ম ফিল্ম মন শুটিং হয়েছে কিনা সব
2: ওই ওই ওই
1: দেখ বম সিটি হিন্দি ফিল্ম মন হয়েছে, তারপরে দুসরা ভাষা ফিল্ম মন হয়েছে কিনা সিটি দেখতে রেলি, আরে কেনতে গোটে ফিল্ম কলে যা এটা অ্যালবাম কলে এটা বলে ভাবতে রেলি সিটি, আমরা এটি আর চাকরি বাকরি পাই গলি ওড়িশারে আসি কিনা মুই দেখলি ফার্স্ট করা তান করবার আছে করা।

0: এটা মুই সমান সে শাহরুখ খান হাত লামাইছি, তোমাকে সে হাত লামাইলে পড়া দেখলিও মন ভিতরে।
1: ধন্যবাদ ধন্যবাদ।
2: একা অ্যাক্টিং করলে ভাইনি বাবু, আর
0: নইলে তোকে আর হিরো হিকে খেটে দিতা যেতে দূর। এলে তোমার হিসাবে আমার এই অঞ্চলের পিলাটুকি মনে নিচ্ছি তোমার পরা মন যাকে রিছি, হ্যাঁ যে হিরো হইবি বলবি কি কে গীত গাইবি বলবি বললে এ মনকে তুমি খাই বলি করি গোটে খাইছে উপদেশ দেবাস।
1: আমি কাইটা বলিনি বলে, আজিকাল তো আমার টাইমরে তো আমি যেতবে করতুলাম, তো পাট ছাট পড়লো চাকরি আছে আমার লাগে, তো আমি করলো নি ধন্দা মন করলো নি। আজিকাল ই ধন্দা করলে মিশা পেট পটি পেট মন পুষে এসি, ফ্যামিলি চলে এসি, তো মুই কাইটা বলিনি। ইতি কড়া বাট ভিড়বার আছে বলে, ফার্স্ট শিখবার আছে, আগে তো শিখবার সুবিধা না, তো সব শিখবার মেয়ে সুবিধা হলানি, অ্যাক্টিং শিখিয়েছি, ড্যান্স মিশা শিখিয়েছি, তারপর গীত মিশা শিখিয়েছি, তো ফার্স্ট শিখবাক পড়ব। আমি সব জানছি বলে না না ভাবি কিনা, সব শিখবাক পড়ব, শিখি কি না গোটে লক্ষ্যে রহবার আছে। আমি কিন্তু বড় লোক হেবি, বড় লোক বলে কিন্তু কড়াল জগতের বড় লোক হেবি, সঙ্গীত জগতের বড় লোক হেবি ভাবার আছে, আর শান্তশিষ্ট রহবার আছে, রই কিনা কাম করবার আছে,
0: করবার আছে সত কি নেই।
1: তা বলে এমতি একা লক্ষ্যে ন রলে এই কড়া জগতরে বহুত কষ্ট, লক্ষ্যে রহবার আছে, আর সাদা সিধা রই কিনা নিজের কাম উপরে ফোকাস করবার আছে, ইবাট সিবাট ন যাই কিনা যে কাম আছে সেটি ফোকাস করলে আগে মহাপুরু গুরুদিন নল করুদিন দেখছি দর্শক মনে উপরে নেবাই আগা।
0: দেখবার লক্ষ্যে মনকে গালা পরা অভিনয় করবার আছে,
2: আমার বাবু এনতি একা করতে রে আগে যাইতে রে আমার কোরাপুটর না এনতি একা উঁচা করতে রে আমি এনতি একা আর তাঙ্কর ভেট ঘাট মন নিতে রে
1: মোর সঙ্গে হরিহর মহাপাত্র কমেডিয়ান সিমস করলা আছে, আহরি আমার টুনা টন, তারপরে আমার প্রডুসর রমেশ নাইক যে প্রডুসর আছে সিমস মেন রোল করলা আছে, প্রদীপ দত্তা, তো মুই কয়টা কইলিনি বলে বড় বড় লোক এটি করলা আছে ফিল্ম তানে, তারপর মেন মিউজিক মিউজিক বাটে বিষ্ণু মোহন কবি বোরসিংহের সে গাইলা আছে, আর আমার অন্তরা চক্রবর্তী গাইলা আছে, স্বয়ং পাড়ি গাইলা আছে, সোহানি মিশ্র মিশা গাইলা আছে, আর মিউজিক নিজে আমার বিষ্ণু মোহন কবি বনেলা আছে, আর সর্বেশ্বর ভাই পোখান উপরে ঝরম পানি যে গাইতে রেলা কলে কলে সে সে মিউজিক দেলা আছে, আর গীত গাইলা আছে, তো এটা পশ্চিম ওড়িশার আর আমার কোরাপুট বাটর মিউজিক মিক্সিং করে কিনা আমার গীত বনেলো চুস, আর এই স্টোরি এটা মিঠু সোনা লেখলা আছে, আর ডাইরেক্টর আনন্দ কুমার দেলা আছে, তো সবকে মুই মোর যেতকি দর্শক মনকে জুয়ার যেতকি লোক মোর দেখলাসনি শুনলাসনি সবকে অনুরোধ, এই লঙ্কাগড় ফিল্ম আইসি এই সেপ্টেম্বর শেষ সুদ্ধা, তো আমাকে দেখা মুই করাপুটা পিলা ইতি বহুত কষ্ট আইলি আছি ওড়িয়া ফিল্ম তানে, বহু সংঘর্ষ করে আইলি আছি, তো মতো আশীর্বাদ দিয়া।

পদপদ্মে চিত্ত নিবেশী ষষ্ঠ স্কন্ধ গীত বলই দাস জগন্নাথ চিত্র কেতু রাজা চরিত ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যং সংহিতায়ং ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতু শাপো নাম।

0: ভাইনা জোহার
1: জোহার জোহার জোহার জোহার জোহার ওইটা আমার নয়া চাষি কাই কি
0: হয় বরা নয়া চাষি কাম
1: হেলে কি নয়া নয়া চাষ আরম্ভ করছো বলি শুনলু
0: হয় বরা নয়া চাষ গোটা আরম্ভ করবি বলে ভাবুছি হেলে পয়সা পত্র নাই মোর পাখে ভাগ নেই না গোটে জমি গোটে নেবি বলে ভাবিছি
1: ওহো
0: কিন্তু কন করবি কিছু মনরে পশু নাই মোর
1: ভাগর নব চাষ করবো
0: হয়
1: ভাল কথা তো
0: পয়সা পত্র মিশা তো নাই না কিস করবি কিছু বুঝি পার নাই
1: ডাব পত্র ন রকি কিন্তু তো চাষ করি বলে ভাবছো
0: সেটা পাই তো তুমি গুটে কিস গুটে উপায় কইবো ভাই না সেটা পাই জগিছি মুই
1: নাই ভাল কথা ভাল কথা মাত্র যে দেখো তোমার পরা জু চাষি ভাই মানে এবে জমি নাই
0: হ্যাঁ
1: তাঁকু কিস বলছো দেখি ভূমিহীন চাষি
0: হয় ভূমিহীন চাষি বলছেন
1: ভূমিহীন চাষি বলে লোকর জমি নেই চাষ করি পারব সে
0: হয়
1: তার সাঙ্গে আর কেতু লোক অছন্তি জবর ঘাই তাঁকর জমি অছি মাত্র চাষ করবার লোক নাই কি কে দেখবার লোক নাই হ্যাঁ কে চাকরি বাকরি করিকি বাহারে অছন্তি
0: হয় হয়
1: সিন্তু লোক মন কর জমি যাক পড়ে আমি সার রুচি
0: হয়
1: নেকি এলে সি জমি মন মিশার ভাগর নেই মিশার কেতু লোক তোমার পরা চাষ করবা পাই বাহার চুতি
0: হয়
1: লিজ নেই মিশা চাষ করছুতি কেতু লোক
0: আ বাইনতি আরি অছি কি মই জানি কা নাই
1: অছি নাই যে মাত্র কিস বলে এই লিজ নিও কি ভাগ নিও কি কাটা বন্ধা ধরি মিশা করো সেটা পাই তো ডাবু দরকার আগা
0: হই এগা ডাবু তো দরকার কিন্তু কোন করবি ভাই না ডাবু কুঠ আনবি কো
1: দেখো যদি তোমার পাখরে বলে ডাবু জবর গায় নাই খরচ করবা পাই বইলে তার পাই গুটে আমার সরকার তরফ যোজনা গুটে মিশার অছি
0: হ্যাঁ সেটা একা মুই শুনবা পাই জগিথিলি যে আমার ভাই না কিস গুটে যোজনা জানিথিবে সরকার কু যোজনা কিস কিস কাটি থাউছন্দি মুই তো এতে জানি না এর বিষয়ে নুয়া নুয়া চাষি মুই করছি
1: হই
0: হ্যাঁ সেটা পাই কো গুটে ভাই না
1: রাজ্য সরকার তরফ গোটে বলরাম যোজনা তুমি না শুনিব
0: না শুনি নাই তো
1: দেখো আগর মিশা আমি আর বিষয়ে আলোচনা করিছু বুঝল কি না এই বলরাম যোজনা মাধ্যমে আমার যেত ভূমিহীন চাষী অছন্তি কি আমার ভাগ চাষী অছন্তি সেমানকু এই যে চাষ পাই বলে বিভিন্ন প্রকার ঋণর ব্যবস্থা রয়েছে বুঝল কি এবে ঋণ বলে দেখো চাষ করবা ঋণ বলে আমি নেই কিস করবা চাষরে

0: গাঁ গহলির গীত আকা লগাইল পলি গীত বলে তার মজা গোটা অলগা আকা নাকি বড়িয়া লাগলা গীত গুড় শুনি না যে আমি এটি বৈঠক রে চাষী ভাইর কথা মিশা গোটে সবুদিন শুনছু আমি
1: আমার চাষী মানকর মনর কথা টিকে ন শুনলে ভাল লাগব কি
0: আমি চাষী লোক হ্যাঁ গোটে চাষীর দুঃখ সুখ শুনলে একা আমি জানি পারবা যে কু চাষী কু হিসাবরে বঞ্চুচি কু হিসাবরে আগু বড়ুচি সেটা আমি জানি পারবা শিখি পারবা
1: নাকি
0: হলে কি আজ তো তোমাকে দায়িত্ব দিয়া হইতিলা
1: হ্যাঁ নাই গোটে চাষী ভাইঙ্ক সহিত কথা হইছি ধান চাষ করছন্তি হেলা তাকে ধান চাষ বিষয়ে বড়িয়া বড়িয়া কথা মানে
2: ভাইনা নমস্কার
3: নমস্কার
2: ভাইনা আপনার চাষ করতে কি
3: ধান চাষ করছি
2: আপনার পরিচয় আমার চাষী ভাই ভনী মানুষ টিকে দিওন্তু
3: মো নাম সমাধান হরিজন আমার গ্রাম আছে আমগুড়া
2: আমগুড়া গ্রামর কৌছন্তি এই ধান চাষ কত বর্ষ হল কলেনি আপনার
3: 15 বর্ষ খন্ডে হলানি করছি
2: হলে এই ধান চাষ আগরু কে করুথিলে ঘরে
3: আরে বাবা করুথিলে
2: বাপা করুথিলে তারপরে আপনার এই ধান চাষকে আগকে বড়াইলে হলে ভাইনা এই ধান চাষ যে করছেন কো মাসরু তলি পকাউছেন
3: এ অগস্ট মাস না তার আর মাসরে পকাইছার তলি মাসে লাগিব তলি হবা পাই
2: তারপরে কিমতি কোন তার প্রণালী কোন করছেন টিকে কই দিন তো মতে
3: ধান গোটে করকু 6 কিলো লাগিব
2: হ্যাঁ
3: তো হাইব্রিড ধান যাব
2: হ্যাঁ
3: গোটে 1.5 ফুট কো গোটে গোটে আকার রফা হবো ধান কু পানি রে গোটে 24 ঘন্টা বতরাইবার অছি হ্যাঁ তারপরে ধান কু ছাড়বার অছি
2: হ্যাঁ
3: 24 ঘন্টা পরে আউ গোটে জায়গা রে কুড়া করে দিই

শ্রোতাবন্ধু প্রচার করলু আম পুরপল্লীর গীতর কার্যক্রম পল্লী গীত আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচান প্রচার করছু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম আজ কার্যক্রম শুণন্তু সন্তুর বাদন শিল্পী উল্লাস বাপত পরিবেশন করেছেন রাগ বাগেশ্রী।

0: Sagar? Sagar?
1: Oh my God! তুই মানুষ না কিছু সা ঘর তোর খোঁজে খোঁজে মানুষ ধর্মরা হয়ে গলানি পৃথিবীর বোধ হয় আর কেউটি ঘর নথিলা। এতে ভাই পানি গোটে গ্লাস দে, নহলে দীপক দাসর মৃত্যু হয়ে যাব। তন্টে একবার অঠা অঠা। ও কোন শুভুনি না কলাকার না, হজি যাইথু ভাবি ভাবি। বাবা বাবু কোন তুলি ছাড়ি নর্তকী সাজিলে রুণ ঝুণ ঝুমকু ঝুমা, কোন শুভু নাই কি সাগর পটনাই। দশ মিনিট বেকার হয়ে গেল। এ শুন, মু আজ লন্ডন যাচ্ছি, ফেরফর ছ মাস, কি কহব ফেরবি কি না। যদি কি হাইজ্যাক করে নিয়ে দ ওনলি সন ডক্টর দীপক দাস উইল বি ডিক্লেয়ার এজ মুন্ডো জামিন সো এন্ড সো। বাহ বাহ বাহ, সাগর পটনায়কর আজ লাইফ ইমেজটা বাস্তবিক ওয়ান্ডারফুল হচ্ছে। আখি ধোকা খাই যাচ্ছি ভাই, ইচ্ছা হচ্ছে সতরে সাগর ওড়ার তো এমতি দিনে মুহটায় তোলি আনবু। বাহ সতরে ডাক্তার দীপকর বোধ শ্বাসরুদ্ধ হয়েছিল। আচ্ছা ভাই দেখ, ওড়া খোলা পর্বটা কেমতি হুয়ে, আরে ঘুঞ্চি গেলে কেমতি হব, মু বি অন ট্রেন্ড।
2: নমস্কার, আপন বোধ
1: হয়ে। ও মাই গড, দীপক মানে মানে যাচ্ছি আজ্ঞা।
3: জলখিয়া কিছু আনিছে, কাহিঁকি না পেটরে ভোক প্রচুর, আউ তা ছাড়া মু রোষেই বি করনি।
2: অযথা আপন পরিশ্রম করুছন্তি।
3: আরে হ্যাঁ তো, এত বড় প্লটর ক্লাইম্যাক্স রে আমি পৌঁছলুনি, অথচ নাটা তোমার
2: লিপিকা রায়।
3: মু
2: সাগর পটনায়ক।
3: বারে ঝিওড়া খুব চালাক, ছাড়ো আস খাই নবা।
2: সাগর বাবু?
3: না বাবু নুহে, সাগর হলে চলিব। ভাবুথিব এত শীঘ্র এত আপনার করিনবার পছরে কিছু রহস্যর কাহিনী আছে।
2: না না সাগর বাবু,
3: পুনি বাবু
2: ক্ষমা করিবে, আপনাকে সাগর বাবু হি ডাকিবাকু হেব।
3: ঠিক আছে, আজ ইউ লাইক
2: সাগর বাবু? মু সম্পূর্ণ সুস্থ, মু যাই পারে।
3: ও ইয়েস, কিন্তু বর্তমান নহে। মু জানে তোমার আই মিন আপনকর দেহ সারা ব্যথা হতিব, অন্তত আজ দিনটা সম্পূর্ণ বিশ্রাম দরকার। অবশ্য আপনার অটকাই না না, মু কিছু শুনে চাহে না, এই পিলটা আনিছি, চা সহিত খাই নিন্তু।
2: তাহলে মতে পুনি
3: মু কিছু শুনিবি নে। শুনন্তু, আর ঘরে আপনার যাই শোবে, ভিতর

0: আরে চুপচাপ, কথা কম। কোন হলো পুনি? পুনি একটি
1: স্মৃতি, তুমি মতো এত ভালো পাওছ বোধে ভগবান কে তেনে হিংসা করিবে।
0: এক তম আখিরে লুহ
1: না, সে কিছু নুহে।
0: পুরুষ আখিরে লুহ তাহলে কোন সমুদ্র লুণি জল
1: না? তম প্রীতির মৃদু নীর।
0: তম প্রীতির মৃদু নীর আর সমুদ্রর
1: লুণি জল তো।
0: যা
1: চল এথর।

0: এই নয়কূলের নিরলা পথের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু স্মৃতি যে কেবল পক্ষীরাজ ঘোড়া খোঁজুলা সারা তানিয়ে বুলিবার স্বপ্ন দেখুলা, কিন্তু মতে পুনি জন্ম দেলা লিপিকা কু সাগরিকা না দে। এই নয়কূলর নিরলা পথর মতে টাণি
1: মতে পুনি জন্ম দেলা,
0: কিন্তু কাহিঁকি লিপিকা কু সাগরিকা না দে। মু স্মৃতি মহান্তি।
1: আপন কিছু কহিলে?
0: কাহি না তো।
1: ও মু লিপিকা রায়।
0: মু স্মৃতি দাস।
1: ও আপন স্মৃতি মানে?
0: স্মৃতি দাস ডাক্তার দীপক দাসর স্ত্রী।
1: ও
0: আচ্ছা, আপন এইটি একা আসছেন বোধহয়?
1: হ্যাঁ একা, এইটি দিনে মু জন্ম নেইছিলি এইটি এই পথর।
0: মানে?
1: সে মানে অনেক কাহিনী রয়েছে, কিন্তু আপন বি একা।

0: সাগর, সাগর।
1: আরে দীপক, আ ভাইয়া।
2: মানুষ খোঁজি খোঁজি থকি গলা, তো ঘর বদল নেশাটা আজি যাই বি গলানি। দীর্ঘ পাঁচ মাস হয়ে গলা লন্ডন রু ফেরি।
1: সে যা হো, ডাক্তার দীপক দাস লন্ডন রু ফেরি বি সাগর কো ভুলিনি।
2: এতটা নিমখার মু নহ, বুঝিল?
1: আচ্ছা, এক্স্যাক্টলি নট।
2: আরে এই কোন বর্তিকা নাম দাড়ি কেমুঠু তুলি রঙ কাহি
1: হজি যাইছি
2: না? হজাই দিছু
1: সেমতি কিছু।
2: তাহলে এইটা কোন করছু?
1: গণুছি।
2: তাহলে গণি গণি
1: বড়কা জীবনটা বিতিযিব।
2: সতরে তু না গোটে দুর্বোধ্য জন্তু।
1: এই গণিবা কুহড়ি পহরা এসব মতে দুর্বোধ্য করে দিয়েছে।
2: মতে তুই লুচোছু
1: কন?
2: মন ভিতরে কিছু রাখনি, কহিদে হালকা হয়ে যাব।
1: পারিবিনি ভাই।
2: কাহিকি? মো উপরে কোন ভরসা নাই, মু কেহি নুই তো।
1: না রে ভাই, মতে ভুল পুছ না, তু তো জানো মতে।
2: পস্তেবু, বুঝিলু?
1: পস্তি পস্তি, পছে রহিছি বি সমস্তঙ্কটু পছে।
2: কিন্তু কহিবুনি, চাইল্ডিশনেস যাইনি আহুরি। হও এজুতি
1: ক্ষমা করিবু।
2: গোটা ডাক্তার হৃদয় এতটা কণ নুহ, তু যেতটা ভাবুছ কণ না, ক্ষমা করিবু। তোতে ক্ষমা দিয়ে দেবি।
1: আচ্ছা আও, তোর কোন কথা কহ।
2: সতরে ভুলি যাইতিলি, মো বাহাগর হঠাৎ হেলা, তোতে বি খবর দেই পারলি নাই। আচ্ছা কহিপারিবু মো স্ত্রীর না কোণ হইতিবো, মানে মো নিজস্ব দেইতিবা না?
1: শ্রীমতী দীপিকা দাস।
2: 100% কারেক্ট। ও মাই গড, মো অনুপস্থিতিরে তাহলে কিছু করিবস না তো?
1: তু না গোটা নিপট অভদ্র মানুষ,
2: তু তো জানিছু ভাই, ডাক্তার জীবন স্থান কাল পাত্র।
1: থাও থাও,
2: চাল মো ঘরক চাল।
1: না ভাই, আও দিনে
2: তু যেমিতি থিলু সেমিতি অছু, কিছু বদলিনি
1: ভাই। আও কেবে
2: কিছু শুনিবিনি, কহিলি পরা।
1: সতরে দীপক হস মাড়ুছি, সাগর আর দীপক না দুইটা বেশ ম্যাচ করুছি দুইঙ্কু।
2: আরে ভাই তু সিনা সাগর, এত বড় ঘটার জল বহিছু তৃষা মেটাইবা পাই।
1: লুণি জল নেই
2: সে যা হো
1: ভাই রে, তো দীপর আলু এবে প্রস্ফুটিত, সমস্তে তো পাই আশা বাঁধি বসিছন্তি।
2: কিন্তু মো দীপ তলে অন্ধার যে।
1: কি কহিলা? দেখ ভালো ভাবে, তো দীপ তলে কি সূর্য হই হসুছি।
2: সাগর মু ডাক্তার, লিটারেচার স্টুডেন্ট নহে, বুঝিল? আচ্ছা ছাড়, চাল আজি তোতে গোটা নূয়া জিনিস দেখেবি।
1: নূয়া জিনিসের আর স্পৃহা নাই।
2: আচ্ছা ঠিক আছে, পুরোনা জিনিস দেখেবি, চাল।
1: কুয়াড়ে?
2: ঘরকু।
1: আও দিনে যাবি
2: ভাই, জিদ কর না। ডাক্তার দীপক দাস গোটা সেন্টিমেন্টাল অ্যানিমাল, চাল।
1: প্লিজ।
2: নো প্লিজ, তোতে আজি মো রাণী সহ পরিচয় করাই দেবি।
1: ভাই মো মো হাত আছে খালি।
2: কহিলি পরা, আই হ্যাড দি ফর্মালিটিস। হ্যাঁ কিন্তু গোটা কথা যেমতি মন রহে, তু যেমতি মো সুন্দর স্ত্রীর মুহ দেখি তার পট্টিটা আঙ্কি না বসো, বুঝিল?
1: থরে আঙ্কি সারিবা পরে তো আউ।
2: আঙ্কি সারিবা পরে
1: ভাই মো নুহে, তু ইউ আর দি আর্টিস্ট।

0: দেখ মো ড্রয়িং রুম
1: বিউটিফুল
0: ও তো মডার্ন আর্ট গুড়া টাঙ্গি দিয়েছি বল না কন
1: না না মু দেখুছি গোটে ডাক্তার ঘরে ঔষধ গন্ধ বদলরে নাইট কুইন র বাসনা চহটি আসছে
0: আরে ভাই ঘরে ন পশুন কন মো নাইট কুইন উপরে নজর দেলুনি
1: চাইল্ডিশ কলানি যদি কি শুনিনি
0: শুন জিগরি দোস্ত কু তো কউছি হ্যাঁ যদি পছন্দ হোস তো কহ
1: ভাই তো সহিত মু
0: আরে দীপু কিছু খাইবাকু নিয়ে আসত
1: দীপু
0: দীপক র দীপিকা ওরফ দীপু এ উড বি মদার অফ দীপক চাইল্ড
1: আচ্ছা
0: আরে দীপু আসিল এই লোকটা হচ্ছে সাগর পটনায়ক মাই ফ্রেন্ড
2: নমস্কার
1: নমস্কার
0: আরে শুন
2: জলখিয়া ঠান্ডা হয়ে যাব নেই আসছে
0: ও হ্যাঁ চঞ্চল নিয়ে আস সতরে দীপু তোমাকে দেখু দেখু ভোগটা মোর ভুলি যাইছে কন সাগর পটনায়ক কেমিতে হইছে
1: দেখ ভাই মো চলে যাবি
0: আচ্ছা ঠিক আছে মো কইবিনি হ্যাঁ তো খবর আও কোন
1: মোর পুনি খবর কোন
0: তো খবর কে পচারছ প্রকারান্তে তো ঘরনি খবর

কথাচিত্র আ পায়ে বাহারাই, দ্বৈতকণ্ঠের শিল্পী মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর, গীত রচনা করেছেন লক্ষ্মীকান্ত পেরলা। সঙ্গীত লক্ষ্মীকান্ত পেরলা।

চারকথা চিত্র সরগম দ্বৈত কণ্ঠের শিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি, গীতরচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।